0: দ্রব্য সরবরাহকারীর মাজত সংঘর্ষত যোৱা নিশা এজন ড্রাগস মাফিয়ার মৃত্যু হয়। সংঘর্ষত নবজিৎ তাঁতি আর সন্তোষ বিশ্বাস নামের দুজন আরক্ষী জওয়ান গুরুতরভাবে আহত হয়। কাছাৰৰ আরক্ষী অধীক্ষক সঞ্জীব শইকীয়ায় জনোৱা মতে সাইলেন ডঙ্গল নামের ধৃত সরবরাহকারীজন নিষিদ্ধ ঘোষিত উগ্রপন্থী সংগঠন ইউনাইটেড কুকি লিবারেশন আর্মির সদস্য আছিল। শিলচৰত আজি এখন সংবাদমেলত আরক্ষী অধীক্ষকগৰাকীয়ে কয় যে কিছুদিন পূর্বে জিৰিঘাট অঞ্চলত মাদক দ্রব্য সরবরাহকারী চক্রর গুলীচালনাত এজন আরক্ষী জওয়ান গুরুতরভাবে আহত হয়েছিল। ইয়াৰ পাছতে অঞ্চলটোত আরক্ষীয়ে তালাচী অভিযান তীব্রতর করে তোলে বুলি অধীক্ষকগৰাকীয়ে জানিবলৈ দিয়ে।
1: আরক্ষী এটা এন্টি ড্রাগস অভিযানত আমার এজন আরক্ষীর হাভিল্লার বুলেট ইঞ্জুরি হয় আর সেই বুলেট ইঞ্জুরি হওয়ার পিছত আমি তদন্ত করার ফলত আমি কিছু একিউজ আইডেন্টিফাই করো। যা নিশা একটা পার্টি জিরিঘাট অঞ্চললৈ যায় আর জিরিঘাট অঞ্চলত গৈ পেলাই বোমাপুঞ্জি বুলি এটা জায়গা আছে, সেই জায়গাত তেখেতসকলের ঘর আছিল। তেখেতর ঘর এজন একিউজ যিজন মূল অভিযুক্ত সাইলন ডাঙ্গল এলাইফ লুলুন তেখেতর ঘর তেখেতক পায় আর তেখেতক করায়ত্ত করে।
0: জনসাধারণের মাজত পরিবেশ সচেতনতা, বহনক্ষম উন্নয়ন আর জলবায়ুর প্রতি দায়বদ্ধতার মানসিকতা গড়ি তোলার লক্ষ্যে মরিগাঁও মহাবিদ্যালয়ত জীবনের জলবায়ু মহোৎসব সম্মেলনের আয়োজন করা হয়েছে। আজিরেপরা অনুষ্ঠিত মহোৎসব পরহিল অন্ত পরিব, যত আছে নদী, বনাঞ্চল, পর্বত, উপকূল আর মহাসাগর শীর্ষক বিষয়বস্তুরে আয়োজন করা এই মহোৎসবর জড়িয়ে অভিজ্ঞতাভিত্তিক আর আন্তঃক্রিয়াশীল শিক্ষার মাধ্যমে জলবায়ু পরিবর্তন, বহনক্ষমতা আর পরিবেশ বিজ্ঞান সম্পর্কে সচেতনতা প্রয়াস করা হয়েছে। মহাবিদ্যালয়খনের উদ্ভিদ বিজ্ঞান আর প্রাণী বিজ্ঞান বিভাগের সহযোগত অনুষ্ঠিত এই মহোৎসব মরিগাঁওয়ের জেলা আয়ুক্ত অনামিকা তিওয়ারিয়ে উদ্বোধন করে। আইপিএল ক্রিকেট প্রতিযোগিতাত আজি হিমাচল প্রদেশের ধরমশালাত হবলগীয়া এখন খেলত পাঞ্জাব কিংস আর মুম্বাই ইন্ডিয়ান্স মুখামুখি হব। খেলখন সন্ধ্যা 7:30 বজাত আরম্ভ হব। প্রতিযোগিতাত যোৱা নিশা রায়পুরত অনুষ্ঠিত এখন খেলত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুয়ে কলকাতা নাইট রাইডার্সক 6 উইকেটত পরাস্ত করে। এই জয়ের পাছত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুয়ে 16 পয়েন্টে গুজরাটের সঙ্গে যুটীয়াভাবে প্রতিযোগিতার পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখল করে। তৃতীয় অসম রাজ্যিক ফুটসল চ্যাম্পিয়নশিপত গুৱাহাটী সিটি ফুটবল ক্লাবে খিতাপ দখল করেছে। গুৱাহাটীত অনুষ্ঠিত রোমাঞ্চকর ফাইনেলত আজি সিটি ফুটবল ক্লাবে আকাশ ফুটবল ক্লাবক পেনাল্টি শ্যুট আউটত 2-0 গলত পরাস্ত করে। গুৱাহাটী সিটি ফুটবল ক্লাবে 3 বছরের দ্বিতীয়বারের এই খিতাপ দখল করবলে সমর্থ হয়েছে। এই জয়ের সুবাদত দলটোৱে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের ক্লাব ফুটসল চ্যাম্পিয়নশিপর যোগ্যতা অর্জন করেছে। রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য নতুনক শপথ গ্রহণ করা রাজ্য চারিগী মন্ত্রীক ডক্টর বিতরণ। দেশত খনিজ তেল, রন্ধন গ্যাস আর প্রাকৃতিক গ্যাস পর্যাপ্ত পরিমাণে মজুত থাকাটো সুনিশ্চিত করার কেন্দ্রীয় সরকারের ব্যবস্থা গ্রহণ। 30 মেয়ের পূর্বে নিম্ন আর উচ্চ প্রাথমিক বিদ্যালয় খালি হয়ে থাকা শিক্ষক পদর তথ্য দাখিল করবলে প্রাথমিক শিক্ষা সঞ্চালকালয়ের নির্দেশ। উত্তর পূর্বাঞ্চলের 5খন রাজ্যকে ধরে দেশের 16খন রাজ্যের 3খন কেন্দ্রীয় শাসিত অঞ্চলত পর্যায়ক্রমে বিশেষ পুঙ্খানুপুঙ্খ পুনরীক্ষণ আরম্ভ হব বলে নির্বাচন আয়োগের প্রকাশ। আর আইপিএল ক্রিকেট প্রতিযোগিতাত আজি পাঞ্জাব কিংস মুম্বাই ইন্ডিয়ান্সর মুখামুখি। আমার এতিয়ার বাতৰি ইমানেই, পরবর্তী বাতৰি 7:10 শুনিবলৈ পাব।